শ্রোতা বন্ধু, সর্বদা প্রতিটি মানবর প্রাথমিক কর্তব্য, যেহেতু সুস্থ শরীর সুস্থ মনর চারণ ভূমি। সুস্থ মনটি পাই সুস্থ শরীরটি লোড়া হয়ে তেবে খেলকুদ শরীর ও মন উভয়কু সুস্থ সতেজ এবং কর্মপ্রবণ করে থাকে। এদ্বারা জীবন হুয়ে চলচঞ্চল, শরীর হুয়ে রোগমুক্ত। জীবনের সংযম, শৃঙ্খলা ও কর্মনিষ্ঠ হওয়া খেলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এহাকু আধার করে সংযুক্ত রাষ্ট্র 2024 মসিহা জুন 11 তারিখকু আন্তরাষ্ট্রীয় খেল দিবস ঘোষণা করেছি এবং এক স্টেপ ফাউন্ডেসনর বচপন ভাটতে যাও এর আর।

শ্রোতাবন্ধু বিশেষ কার্যক্রম খোলে জরকা আপনার স্বাধীন কষ্টলব্ধ সম্পদ এর অন্তরাড়ে ভরি রয়েছে কেতে নরদমনর নারকীয় বিভীষতা জাতীয় জীবনক দৃঢ় করে গড়ি তোলা সকাশে স্বাধীনতা হচ্ছে মহার্ক সম্পদ বিন্দু বিন্দু জলরে মহাসিন্ধু সৃষ্টি হওয়া পরে এক এক ব্যক্তির সমষ্টিরে গোটে জাতি সমৃদ্ধ হুয়ে এই জাতিকে সমৃদ্ধ করিবারে এবং পরাধীনতার কবলর মুক্তি প্রয়াসী সচেতন ভারতীয় ভিতর এমিতি জনে সংগ্রামী লে যে নিজ জীবনক সমর্পণ করে দিয়ে এই দেশ পাই এ মাটি পাই এ মা পাই এ জাতি পাই এবং কালবক্ষরে অমর হয়ে রহিগলে সে হচ্ছেন মহান স্বাধীনতা সংগ্রামী তথা ক্রান্তিকারী নেতা রামপ্রসাদ বিসমিল। আজ হচ্ছে তাঁর জন্মজয়ন্তী। সে উত্তরপ্রদেশের শাহজাহানপুর এক রাজপুত পরিবারের জন্ম নিয়ে 1897 মসিহা জুন 11 তারিখে তাঁর পিতা মুরলীধর ও মাতা মূলমতী দেবী লে অতি অল্প বয়সর সে হিন্দি উর্দু ও ইংরেজি ভাষার দক্ষতা হাসল করে ভারতীয় স্বাধীনতা সংগ্রামে রামপ্রসাদ ঝাসদেবা সহ চন্দ্রশেখর আজাদ সত্যেন্দ্রনাথ সান্যাল অশফাক উল্লাঙ্ক সহ মিশি দেশের যুবক মানুষ সংগঠিত করা মাতৃবেদী নামক এক সংগঠন গড়ে ব্রিটিশ সরকার বিরুদ্ধে লড়াই রামপ্রসাদ অস্ত্রশস্ত্র কিনা সকাশে সরকারি খজনা লুট করে এবং ইংরেজ বিরুদ্ধে সংগ্রাম জারি রাখি তাঁর অন্য এক ক্রান্তিকারী

আমি দেখুথিবা কিছু অসাবধানতা ও ট্রাফিক নিয়মক উল্লঙ্ঘন হেতু লোকে দুর্ঘটনার শিকার হেউছন্তি। অকালে চালি যাচ্ছে জীবন, বারম্বার লোকঙ্ক এ সম্বন্ধে সচেতন করাগলে মধ্য থামুনি দুর্ঘটনা। শ্রোতাবন্ধু, এণু আপনার অনুরোধ, নিজ অমূল্য জীবনক সুরক্ষিত রাখবা সর্বদা যত্নশীল হুঁতু। আসন্তু আজ জাঁবা ট্রাফিক নিয়ম সম্পর্কিত কিছু বিষয়। বহু সময় লোকে ট্রাফিক নিয়মর উল্লঙ্ঘন করতে, নিয়ম ভাঙ্গিলে আমি জরি জাঁসুদ্ধা নিয়ম মানতে না কিছু লোক। ট্রাফিক নিয়ম ভাঙ্গিলে চালাণ কাটবাক পড়ে থাকে, কিন্তু শ্রোতাবন্ধু আপনার যে চালাণ কাটবাই মধ্য কিছুটা নিয়ম অছি। চালাণ বহি কিংবা ই চালাণ মেসিন, এ বিনা ট্রাফিক পুলিশ চালাণ কাটিপারিব না। যদি দিন বহিরে জরিমানা আদায় করতে তেবে আদৌ জরিমানা আপনার দেবে না। রাস্তায় যাওয়া বেড়ে যদি কোণী ছকরে ট্রাফিক পুলিশ আপনার অটকাতে তেবে আদৌ বিচলিত নহে গাড়ির কাগজপত্র দেখাইবা ও গাড়ি চেকিং সময় কেবল নিজের ড্রাইভিং লাইসেন্স দেখাইবা। মটরযান নিয়ম অধিনিয়ম ধারা 130 অনুযায়ী সার্বজনীন স্থানরে পুলিশ পোশাক থিবা অধিকারী কেবল গাড়ি চালকঙ্ক ড্রাইভিং লাইসেন্স চেকিং করে পারিবে। এই ডিএল বা ড্রাইভিং লাইসেন্স কিংবা পরমিট বিনা যদি গাড়ি চলাইবে তেবে নিয়ম অনুসারে পুলিশ আপনার গাড়িকে অটকাই পারিবে। এছাড়া পঞ্জীকরণ বিনা চালুথিবা গাড়িকে মধ্য পুলিশ চেকিং পাই অটকাই পারিবে। তেবে আপনার যদি লালবতী জ্বলিবা পরে রাস্তা পারি করিবা, ওভরলোডিং মদ্যপান করে গাড়ি চলাইবা, গাড়ি চলাইবা সময় মোবাইল ফোন ব্যবহার করিবা, এহাদ্বারা ট্রাফিক পুলিশ আপনার ডিএল জবত করে পারিবে। শ্রোতাবন্ধু, জনে গাড়ি চালক ভাবে আপনার যদি এই ছোট ছোট নিয়মগুড়ি জাঁ রক্ষা সহ তাহা মানবে তেবে আপনার বিশেষ অসুবিধার সম্মুখীন হওয়া পড়ব না।

শ্রোতাবন্ধু এথর আসন্তু কিছু স্থানীয় খবর সহ পানিপাগ সম্পর্কিত সূচনা প্রাপ্ত হবা। লাঞ্জিগড় ব্লক কস্তরী জেলা মুখ্য নির্বাহী অধিকারী সমীর রঞ্জন প্রধান শ্রী প্রধান বুধবার লাঞ্জিগড় ব্লক গস্ত করে প্রধানমন্ত্রী জনমন আবাস যোজনা ও অন্যান্য উন্নয়ন কার্যের অগ্রগতি সমীক্ষা করেছেন। কলাহাণ্ডি তথা ওড়িশার গর্ব গৌরব আন্তর্জাতিক পর্বতারোহী যোগব্যাস ভই নিকটরে এভারেস্ট সমিট মেডাল সহ পুরস্কৃত হয়েছেন। শ্রী ভই প্রথম এভারেস্ট আরোহী ভাবে এই মেডাল পাইবা সহ পুরস্কৃত হয়েছে, যাকি জেলা তথা রাজ্যপ্রাই গৌরব আনি। গোলামুন্ডা ব্লক যাদব সমিতির এক গুরুত্বপূর্ণ বৈঠক অমঠা যাদব ভবনঠারে অনুষ্ঠিত হয়ে যাই। এথর জাণিবা পানিপাগ কথা। আঞ্চলিক পানিপাগ

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: আমার রাজ্যরে এবে স্বতন্ত্র সঘন সংশোধন এসআইআর কার্যক্রম আরম্ভ।

0: Jaisalmer, which will cover not only the district but also surrounding regions. About an 80-kilometer radius and nearly 20,000 square kilometers. This is a significant step forward.
1: करीब 20,000 स्क्वायर किलोमीटर का क्षेत्रफल इससे कवर होगा.
2: All three Indian seafarers who were initially reported missing after the tragic incident aboard the commercial vessel Palau-flagged MT Sotobelo have now been confirmed dead. The tanker was hit off the coast of Oman in a suspected US missile strike. In a social media post, Union Minister for Ports, Shipping and Waterways, Sarbanand Sonowal, said the bodies of three seafarers have been located and identified. Trinamool Congress MP Prakash Chigbaraik has resigned as a member of the Rajya Sabha. He has sent his resignation letter to Rajya Sabha Chairman C.P. Radhakrishnan. Earlier, Trinamool Congress leaders and Rajya Sabha members Shukhendu Shekhar Rai and Sushmita Dev had resigned from both the Rajya Sabha and the party. The United States carried out a new round of military strikes on Iranian targets, prompting Tehran to announce the closure of the strategically vital Strait of Hormuz and launch retaliatory actions against regional locations hosting U.S. forces. U.S. Central Command said it had completed a second consecutive day of self-defense strikes targeting Iranian air defense systems, radar installations, communications infrastructure, and surveillance capabilities in response to what Washington called continued Iranian aggression. Sports fans across the world are set for a month-long football spectacle as the 2026 FIFA World Cup kicks off tonight at the historic Estadio Azteca in Mexico City. In the opening match, hosts Mexico will take on South Africa in a Group A clash. The match begins at 12:30 a.m. Indian Standard Time. And with that, we end this news bulletin.
3: আপনার শুনুলে হিন্দি এবং পরে পরে শুণিলে ইংরেজিটি সম্বাদ রিলে করে প্রচার কলু আকাশবাণী দিল্লি কেন্দ্র আকাশবাণী ভবানীপাটনা এথর শুণন্ত চাষর কথা উপস্থাপনা শিব প্রধান বিষয়বস্তু হচ্ছে জৈবিক অদা চাষ
4: এটা তো আমার চাষী দাদা মানে বরষ সারা ভিন্ন ভিন্ন প্রকার চাষ করেছন যেমনকি আলু বাইগন পুটল সারু আর লইনি তুই সব চাষ কলা ভিতরে কিছু এমতা বি চাষী দাদা মানে অছন যেন মনে কি ই সময়া দেখি করে ই অদা চাষ বি করিথিসনে তো এবে কথা আসুছে যে ই অদা চাষকে জৈবিক প্রণালী নে কেন হিপাসে করা যাই পারবা ই কথা গুটে আমার চাষী দাদা মনকে নিহাতি জানবাকে পড়বা ই অদা চাষ লাগি জৈবিক প্রণালী নে প্রস্তুত করা যাইথিবার বিহন আর রসায়ন মুক্ত জমি আমকে নিহাতি দরকার হেবা এ সেটা আমকে জমি প্রস্তুতি কেন হিপাসে করবাকে পড়বা ই কথা গুটে উপরে ধ্যান দেবাকে পড়বা হেনতা তো দেখমা বইলে জমিনে ভিন্ন ভিন্ন প্রকার রোগ সৃষ্টিকারী কবক সবু থিসনে ইমনকর দমন লাগি পটালি মনকে অদা লগাবার পাঁচ নু ছ দিন আগনু বোর্ড মিক্সচর 100 গ্রাম সনে 100 গ্রাম চুন আর 20 লিটর পাইন নে গুটে দ্রবণ প্রস্তুত করবাকে পড়বা এ সেই দ্রবণকে একা ভল হিপাসে সিঞ্চন করি দেমা তার পছে 1 কিলোগ্রাম ট্রাইকোড্রামা ভিরিডি বলিকরি গুটে কবকে 20 কিলোগ্রাম খস সনে মিশাই দি করি 7 দিন পথকে ছাইনে ওদা করি দি করি সিয়ার আর পটালি মনকে প্রয়োগ করমা বইলে জমিনে থিবার অদার রোগ সৃষ্টিকারী কবক মনে জলদি নষ্ট হই যায়সন যদি জমির অম্লতা অধিক রহবা বইলে রোগ সৃষ্টিকারী কবক আর জীবাণু মনকর প্রাদুর্ভাব ফসল উপরে অধিকা পরিমাণে পড়িছিছে সেতির লাগতি জমির মাটি পরীক্ষা সরিগলা পছে অনুমোদিত প্রণালী নে চুন আর খত্র প্রয়োগ করি করি সে জমির অম্লতাকে চাষী দাদা মনে দূর করি পারবে সেন্তা গায়মুত কঁচা গোবর নিম পতর আর বেল পতর বাটি করি সব 1 কিলোগ্রাম হিপাসে গুলি দি করি তার সনে 10 নু 12টা পতকে অরক পতর বটা গুলি দি করি সেন 50 গ্রাম গুড় মিশাই দেলা পছে ভল করি পবন যিবার আসবার নেই করি পারুথিবার পলিথিন বাঁধি দেবাকে পড়বা তার সনে 7 নু 8 দিন পতকে রখি করি গুটে পুচ প্রস্তুত করবাকে পড়বা এ সেটা সে পোচকে 100 লিটর পানে মিশাই দি করি 1 নু 2 একর অদা পটালি মনকে সিঞ্চন করি দেমা বইলে ইটা রোগ আর কীটনাশক হিপাসে ইটা বড়িয়া কাম করবা এ সেটা এবে অদা বিহনকে কেন হিপাসে বিশোধন করা যিবা ই কথা গুটে কি আমকে নিহাতি ভাবরে জানবাকে পড়বা এ কটা যাইথিবার অদা খণ মনকে কঁচা গায়মুত কঁচা গোবর আর বিনমূলীর মাইট

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: আপনমানে শুনুছন্তি কেতোটি হিন্দি কথা চিত্রর গীত। এথর চলচ্চিত্র গদ্দর 2 গীতটি গাইছন্তি বিশাল মিশ্র, নিতিন মোহন, সাহিল আক্তার, সেহনাজ, এবং গীতটি লিখিছন্তি সাইদ কাদরী, এবং সঙ্গীতরে সজাইছন্তি মিথুন।

12টাৰু দিন 3টা পর্যন্ত শারীরিক পরিশ্রম করন্তু নাহি। বাহারে কাম করুথিলে ছতা বা টোপি ব্যবহার করিবা সহ ওদা গামুছারে মুন্ড বেকক ঘোড়াই রাখন্তু। বন্ধ গাড়ি ভিতরে ছোট পিলাঙ্কু ছাড়ি আসন্তু নাহি। গৃহপালিত পশুপক্ষীমানঙ্কু ছাইরে রাখন্তু ও পানি পিবাকু দিয়ন্তু। শারীরিক অসুস্থতা অনুভব কলে তুরন্ত ডাক্তরঙ্কর পরামর্শ নিয়ন্তু। এইথিলা আপনক পাইঁ কিছি সূচনা। আকাশবাণী ভবানীপাটনা এধর শুণন্তু হিন্দি এবং পরে পরে শুণিপারে ইংরাজীতে সম্বাদ রিলে করে প্রচার করুছু আকাশবাণী দিল্লী কেন্দ্রর শুণিপারে কিছি ক্ষণ মধ্যে।

আজি সন্ধ্যা 6:30 প্রচার করবু কার্যক্রম বিকাশ মন্ত্র এবং রাতে 7:25 জেলা হালচাল ক্রমে শুনবে নবরঙ্গপুর জেলা সম্পর্কে। এই কার্যক্রম দ্বয় রিলে করে প্রচার করবু আকাশবাণী কটক কেন্দ্রর। চাষবাস শুণবে রাতে 7:30, রাতে 8টায় সমবেত কণ্ঠে দেশবন্দনা, হিন্দি ভক্তিগীত শুণবে রাতে 8:15। শিল্পী মানে হলে

0: যুগে দাদা জোহার জোহার জোহার
1: জোহার রে লেকড়ু জোহার জোহার জোহার বাবু লেকড়ু
0: দাদা
1: কেনতা আছো বাবু কত
0: মনে আছো দাদা
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দেখ রে বাবু
0: হ্যাঁ
1: আমি তো চাষি লোক বলনু
0: হই
1: চাষবাস করছো হেলা কিছু লোক বলনু যেমন ডালুয়া ধান চাষ করতে কটা মোড়া করুচন বলনু হেলা দেখুছো তপ বি যাচ্ছে প্যান বি আসুছে এনতা ভিতরে
0: হাই
1: আমার আর গোটে চাষবাস বি আরম্ভ করবার দিন আসি গলা
0: কেনটা কত
1: কেনটা বল দেখ রে বাবু প্যান টিকে পড়লে হেলা এবে তো আমার যেন খরিফ চাষ নেই খরিফ চাষ লাগি প্রস্তুত হওয়াকে পড়বা
0: পড়বা
1: তো আমি কেনতা করে প্রস্তুত হেমা সে বিষয়ে তুই তো জানস আর মুই ফুনি জানছি আমার শ্রোতা বন্ধু মানে ফুনি জানসন যেন মন চাষবাস করছন
0: করছন
1: হেলে ফুনি তুই মিটি কথাবার্তা হেমা বাবু
0: বনে কথা গুড় দাদা যেন কাম কলে বি দাদা গোটে আক্তরিয়া গোটে আমাকে প্রস্তুতি করবাকে পড়বা কি নি কহ হ্যাঁ আমি যেন চাষ কলে বি দাদা পহলা করি আমাকে ম্যাট উপরে টিকে ধ্যান দেবাকে পড়বা
1: হয় রে বাবু
0: হয়
1: ম্যাট কথা যেন কইলু ম্যাট তো মুদল বাবু
0: হয়
1: হেলা ম্যাট হেলা অসল
0: অসল
1: ম্যাট ফুনি মুদল
0: হয়
1: হেলা
0: হয়
1: যদি ঠিক ম্যাট নেই থিবা আমি যেতে বানি কি বানি ভল বিয়ন বুনলে নেই হে খসার পকালে নেই হুয়ে যেতে প্রকার চেষ্টা করলে ফুনি নেই হুয়ে তো আগে ম্যাট কে দেখবা পড়বা
0: পড়বা
1: তো ম্যাট কেনতা করে দেখবো
0: পরীক্ষা করাবাকে পড়বা
1: পড়বা তুই কাঁ চাষ করবু আর ম্যাট র কিসম কানা হেলা যেনতা ডাক্তার আগিয়া রুদির পরীক্ষা করি করি কয়সন এটা ম্যালেরিয়া আছে কি কাঁ রোগ আছে কি কাঁ রোগ বলছে না নেই কয়সন সেনতা ম্যাট পরীক্ষা কলে জনা পড়বা যে এটা কেনতা প্রকার চাষ হি পারবা
0: হি পারবা
1: এবে দেখ আমি তো ধান চাষ করছো ধান চাষ কলে অধা চাষি কাঁ করছন পাখর ডলি গোটে বনে হিতিসি আর এই পাখর ডলি গোটে খারাপ হেসি তার কারণ বাবু খোবুড়ি আছে হেলে ফুনি ম্যাট হেলা মুদল কারণ
0: হয় দাদা এই ম্যাট পরীক্ষা কলে নাকি আমাকে টিকে খরচা ফুনি কমি যা কেনতা বলুছু বলে ম্যাট নে বললু যেন যেন উপাদান মনে অটকা আছে রাসায়নিক হো কি জৈবিক উপাদান হো বলু যেন উপাদান অটকা আছে তাকে আমি কম প্রয়োগ করমা যেনটা কমি যাইছে সে উপাদানকে বললু খনক অটকা সার হো কি খত হো প্রয়োগ করমা
1: দেখ রে বাবু তুই তো খাড়া করে বুঝিয়ে দিল
0: হাই হাই হাই
1: হেলে বাবু মিট খনে তোকে সহজিয়া বুঝিয়ে দিল
0: বুঝিয়ে দে
1: এবে আমি ডাক্তার আজ্ঞা পাকে যাউছু কি পরীক্ষা করুছন পরীক্ষা কলে নেই বাবু তোমার এটা কম আছে এটা কম আছে বলে ঔষধ দৌছন
0: রুধির পরীক্ষা করুছন
1: রুদির মি বাকি পরীক্ষা তুমি করুছ করি করে নাকি তোমার এই জিনিস রুদির কম আছে কি তোমার দেন এনতা আছে সেনতা আছে বলি করে সেই হিসাবে ঔষধ কষা দৌছন এই পরীক্ষা করবার দ্বারা তো ঔষধ কষা দৌছন আর আমার দেহে ঠিক হচ্ছে সেনতারে বাবু এই চাষ তি ফুনি ম্যাট পরীক্ষা কলে কেনটা তোমার কম আছে সেই হিসাবে যদি আমি জানি পারমু সেই হিসাবে আমি খোঁজ সার দেবো
0: দেউ আর গোটে কথা দাদা এটা তো গলা ম্যাটর কথা তো ম্যাট যেতকি বনে থিলে বি যদি বিহন যদি আমার বনেটা নেইছে সেটা যদি বিশোধন নেহি বলে বি দাদা আমার ফসল বনে করি নেহি কি দাদা আমি ভল কিসমর বিহন আর বিশোধন হিতিবার বিহন কে ফুনি আমাকে চয়ন করবাকে পড়বা
1: বাবুরে বিহন গোটে মূল জিনিস হে বাবু হয় হয় হয় দেখরে বাবু যেনতা সুন্দরা জমিতে যদি বিহন খারাপ থিবা হেলা মানে চাষবাস নেই হুয়ে
0: নেই হে তেনকে দোদা বিহন ফুনি বনেটা আমার ম্যাট ফুনি বি বনে পরীক্ষা করু তেনকে দোদা যেন চাষবাস কলে বি রোগ বাতর সমস্যা রহুচি
1: এটা তো বাবু ভুল জিনিস বড় কথা এ আমি ভুল জমিতে চাষ করমু ভুল বিহন চাষ করমু মাত্র ইয়ারে রোগ ধরে হেমু
0: হয় তো সেটির লাগি কেনতা করি আমার যেন যেন চাষ করমু আমি সেনে রোগ পোক রোজেনতা করি সমস্যা নেই হবা

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: আপনা শুনুছন্তি সমবেত কণ্ঠরে দেশবন্ধনা। শেষ গীতটি শশীভূষণ বেহেরাঙ্ক রচনারু

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: আপনারা শুনছেন হিন্দি ভক্তি গীত আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর। শেষ ভক্তি গীতটি গাইছন্তি নীতিন মুকেশ, গীতরচনা সুভাষ জৈন আজল, সঙ্গীত শেখর সেন।